So friends, যেমতিকি আজ কথা হলে আমি হেলদি ব্রেকফাস্ট সম্পর্কে, তেণু এই টাইমে জঙ্ক ফুড কু কহন্তু নো, আউ হেলদি ব্রেকফাস্ট কু কহন্তু ইয়েস। আউ হেলদি ব্রেকফাস্ট ভিতরে আসে ছতুয়া, মনমতুয়া, আমার যে দেশি খাদ্য, দেশি ওড়িয়া খাদ্য, আরে কিছু নথিলে ছতুয়া গ্লাসরে গোলাও পি দিও, চালো পুরা পেট ফুল, আউ দেহকু বি হিত, তেণু তাকে কেবে বি ভুলবে নি, আউ খাস করে বর্ষা দিনে তো জমা বি নুহে। যদি নিজ হেলথ সহিত কম্প্রোমাইজ করা চাহু না, তবে নিশ্চিত খাঁতু হেলদি। আউ এবে আমি কথা হবা আমার মেন যে ক্যাটেগরি রয়েছে আপনার পাই কোয়েশ্চন অফ দ মর্নিং, সে বিষয়ে তো আনন্দ বক্সি সম্পর্ক আজ আমি কথা হতে, তাঁর বর্থডে রয়েছে। গীতিকার আনন্দ বক্সিঙ্কর প্রথম চলচ্চিত্রর না কোণ আপনার পচারি, রিলিজ হয়েছিল 1958 মসিহার, এবং সঠিক উত্তর হল ভালা আদমি। তো সঠিক উত্তর তো অনেক দিয়েছি, হলে আমি যে প্রথমে সঠিক উত্তর লিখি পঠাইছেন সে হচ্ছেন নারায়ণ প্রধান, বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জাম রু, এবং সেইপাই সেই পারছেন লিসনার অফ দ মর্নিং, মানে আজ সকালের শ্রোতা। তেণু নারায়ণ ভাই আপনার বহুত বহুত বহুত বহুত বহুত শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার পাখু অনেক আসিছি সঠিক উত্তর লিখিকি পঠাইছেন, যেমতি কি আভাস সেন টাটা স্টিল প্ল্যান্ট রু, কৃপা সিন্ধু কবি ভুবনেশ্বর রু, ধীরেন পূজারি সালেপুর কটক রু, রমেশ চন্দ্র সাহু ঔখুমা ভাপুর ঢেঙ্কানাল রু, বামদেব পৃষ্টি ঝাঞ্জিরি মঙ্গলা কটক রু, প্রভাতী মিশ্র সালেপুর কটক রু, এ সমস্তে মধ্য সঠিক উত্তর লিখিকি পঠাইছেন। কিন্তু প্রথমে যে পঠাইছেন যেমতি কি কহিলি

ভিজা ভিজা রাস্তারে। যেতবেলে আমি চালু না, গোড় খসে বহুত, গোড় খসিলে বি বারম্বার, তথাপি ইচ্ছা হুয়ে বহুত। আচ্ছা কোন ইচ্ছা হুয়ে ভাবুচন্তি এই চালিবাকু বুলিবাকু? সত কইলে বর্ষারে ভিজি ভিজি আপন জমা বুলি নাতি? সত কইলে নিশ্চয় বুলিথিবে। আউ যদি এতে বুলিবার সৌক রহিছি, তেবে এই বর্ষা দিনে যেতবেলে ইচ্ছা হুয়ে আপনকু বুলিবা পাই, তেবে ওড়িশার কো অঞ্চল আপনকর ফেভারিট প্লেস যেটা কি বর্ষা দিনে আপন বুলিবা পাই চাহান্তি বা বুলি সারিছন্তি এই বর্ষা দিনে? খাস করে এ সম্পর্কে কহিবা পাই ডায়াল করন্তু 0671230315 3 এবং কুহন্তু আমাকু বর্ষা দিনে যদি ইচ্ছা হুয়ে বুলিবাকু, তেবে ওড়িশার কেউ জায়গা আপনকর প্রিয় এই বর্ষা দিনে? তো কলর তো জোড়ি হয়ে গেলি আমার সহিত, দেখি নবা কি করছন্তি কল।

0: শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাকো দিল সে দিল তক মিউজিক মিত্র অনু রহিছে আজি ডায়াল ইন লাইভ চিট চ্যাট রে আজি আমি কথা হউছি কি বর্ষা সময়ে যদি বুলিবা কো ইচ্ছা হুয়ে তেবে ওড়িশার কেউ জায়গা কো আপন বুলিবা কো পছন্দ করিবে বা করন্তি বা করি সারিছন্তি ত দেখিনে বা কি করছন্তি কল হ্যালো নমস্কার জয় জগন্নাথ কে কহছন্তি কোঠ কহছন্তি
1: শুভ সকাল ভৌণী মা সাহাঙ্গ আসবে সব পরিবার ভালো রুটে এটি মা সাহাঙ্গ পাখে।

0: ভাল লাগে, ভারি ভাল লাগে কথা হবা পাই আপনক সহিত। আও চলন্তু বুলিবা, মানে আপন কোঠি কি বুলিয়াকু ভাল পান্তি এই বর্ষা দিনে ওড়িশার কেউ জায়গা আপনকর প্রিয়, চলন্তু জানিবা। হ্যালো নমস্কার, কে কোচন্তি কোঠু কোচন্তি?
1: হ্যালো দিদি নমস্কার, আমি কটকরু রশ্মিতা বেরা কইছি।
0: রশ্মিতা কেমতি আছন্তি?
1: ভাল আছি দিদি, আপন সঙ্গে ফার্স্ট টাইম কথা হলি।
0: আচ্ছা তো আউ কেমতি সব চালিছি, বর্ষা ফর্ষা কেমতি হউছি?
1: ভাল দিদি,

0: প্রভু, এ মাসরে বি এতে ইলেকট্রিক বিল কেমিতি দেবি?
1: আরে রাজু ভাই, পিএম সূর্যঘর যোজনার ইউএলএ মডেল থাও থাও তোর এতে চিন্তা কাহি কি যে? মু তো মো ঘরে সোলার লগাই দেলিনি, বিজুলি বিল টেনশন রু মু পুরা মুক্তি।
0: সতরে ভাই?
1: হ্যাঁ ভাই, মাত্র 1875 টাকারে পুড়ি এথিরে বার্ষিক 5000 টাকা পর্যন্ত বিজুলি বিল রে সঞ্চয় হব, তা সহ 5 বর্ষ যায় মেইনটেনেন্স খরচ বি নাহি।
2: আজ্ঞা হ্যাঁ, আজি হি অধিক সূচনা পাই নিকটস্থ বিদ্যুৎ কার্যালয় অথবা 1800345718 রে যোগাযোগ করন্তু।
3: ସମୟ ସରି ସରି ଆସୁଛି ଡାଇଲ୍ ଇନ୍ ଲାଇଫ୍ ଚେଟ୍ ଚାଟ୍ର ଆଉ ଆମର ଟପିକ୍ ରହିଥିଲା କି ବର୍ଷା ଦିନେ ଯଦି ବୁଲିବାକୁ ଆପଣଙ୍କର ଇଚ୍ଛା ହୁଏ ତେବେ ଓଡ଼ିଶାର କେଉଁ ଜାଗା ବୁଲିବାକୁ ଚାହିଁବେ, ତ ଦେଖିନେବା କିଏ କରିଛନ୍ତି କଲ୍।

খালি এই ফিফা ওয়ার্ল্ড কাপ পাই নুহে, আহুরি অনেক কথারে আমি এমতি নিজর নিজর ওপিনিয়ন দেই দো, কিছু বি ডিসাইড ন করি, কিছু বি আগ পছ ন বিচার করি। আচ্ছা বন্ধু, সতরে কহিলে যদি সে প্লেয়ারটি সতরে অনফিট হয়ে থাকে সে তো অটোমেটিক রিজেক্ট হয়ে যাই থাকে। ওয়ার্ল্ড কাপ কোণ সে গোটে নর্মাল ম্যাচ খেলবার বি তাঙ্কর প্রশ্ন হি উঠি ন থাকা, তেবে নিহাতি ভাবরে সে ফিট প্লেয়ার, সেইপাই হি সে সেই ম্যাচরে পার্টিসিপেট করিথিলে। হ্যাঁ, হেই পারে ট্রাই করিবা পরে বি সে গোল করিবা পাই সাকসেসফুল হেই পারিলেনি, কিন্তু আমি সেইটা কেবে বি ন ভাবি সাঙ্গে সাঙ্গে কিছু বি নেগেটিভ ওপিনিয়ন দেই দেব নুহে।

সোসাইটি অনেক কিছু আডভাইস দেওয়া পূর্ব অনেক কিছু নিজ ওপিনিয়ন শুনেবা আগু তা ভালোভাবে শুণবা চেষ্টা করতু তা ভালোভাবে বুঝবা চেষ্টা করতু অনেক ন বুঝি নিজের ওপিনিয়ন কি আডভাইস দিওনি কিন্তু মু আপনাদের গোটে বেস্ট আডভাইস এবে দেই পারিবি যে এমতি হি আমার সহিত জড়ি রই থান্তু টিউন করি থান্তু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক কো আউ এমতি হি নিজ মাইন্ড কো আপনো ফ্রি করু থান্তু

নমস্কার শ্রোতা বন্ধু, অপরাহ্ন পাঁচটা এফএম মুখ্য সংবাদ সহিত মু আদিত্য নারায়ণ দাস আপনমানকু স্বাগত করুছি। বিভিন্ন প্রসঙ্গে হট্টগোল যোগু সংসদর উভয় সদন আসন্তা কালি পর্যন্ত মুলতবী। ভবিষ্যতের প্রশ্নপত্র প্রঘটর পুনরাবৃত্তি নহবা পাই সম্মিলিত পদক্ষেপ জরুরি কহিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পঞ্চায়েত ও পৌর নির্বাচন পাই ভোটর তালিকা প্রস্তুতি নেই আসন্তা অক্টোবর 26 তারিখর আরম্ভ হব ঘরকু ঘর সর্ভে। তৃণমূল স্তরের অঙ্গনবাড়ি সেবাকু সুদৃঢ় করিবা পাই গঠন হব পরিচালনা কমিটি। সিকিমরে নির্মাণাধীন টনেল ভুষুড়ি 9 জনকর প্রাণহানি ঘটনার দুঃখ প্রকাশ কলে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের প্রবল বর্ষা জনিত পরিস্থিতি মৃত্যু সংখ্যা 23 কু বৃদ্ধি পাইছি। শ্রীজীউঙ্কর শ্রীমন্দির প্রত্যাবর্তন নেই আজি দক্ষিণ মোড় হেলা তিনিরথ এবং ওড়িশা সমেত কেতেক রাজ্যের আসন্তা তিনিদিন পর্যন্ত বজ্রপাত ও বর্ষা হওয়া নেই পানিপাগ বিভাগর পূর্বানুমান। শ্রোতাবন্ধু বর্তমান পাই এফএম মুখ্য সংবাদর প্রসারণ এতিকরে শেষ হলা। আপনার পরবর্তী মুখ্য সংবাদ শুনিপারে সন্ধ্যা 6টায়। নমস্কার।

আসি যাইছি আম পাখুকু আজির ফার্স্ট কল দেখি নবা কি জড়ি হিছন্তি আম সহিত কোট জড়ি হিছন্তি। হ্যালো হ্যালো হ্যালো।

টিউনকো শান্তি 100.4 আকাশবাণী এফএম রেইন বোকাটেক দিলসি দিল তাক আমাকে শুনুথবা প্রত্যেক শ্রোতা বন্ধুঙ্কু শুভ সন্ধ্যা। আজির এই পবিত্র সন্ধ্যারে আপনমানঙ্কু অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই আরম্ভ করুছু ভক্তিগীতর কার্যক্রম আরাধনা।

এইটি শেষ করছু আজির ভক্তিগীতর কার্যক্রম আরাধনা কু টিউন করছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক কু আউ আম সহিত কহছন্তি তিলসি তিলদা।

కూర్చుంది 100.4 ఆకాశవాణి ఎఫ్ఎం రెయిన్బో కటక్ దిస్ తెలుతా స్టూడియో అంటే సమయ వర్తమాన সন্ধ্যা 7টা বাজি 39 মিনিট আয়া সহিত আরম্ভ হয়ে সারছে সেই শো যার না হচ্ছে সন্ধ্যা আসর সন্ধ্যারে আসর জমি সারা আপনার মোর আফএম রেইন মোর সো এই সন্ধ্যা আসর সেগমেন্ট মাধ্যমে আপনার জনাই থাকে নিজের প্রিয়জন মানুষ নিজের মনের কথা তথা জনাই থাকে নিজের প্রিয়জন মানুষ তাঙ্ক বর্থডে কিংবা আনিভার্সারি রে নিজের বার্থডে কিংবা আনিভার্সারি উইশ তা সহিত নিজ প্রিয়জন মানুষ পাখে পৌঁছাই থাকে নিজের গুড উইশেস এই আমার সন্ধ্যা আসর সেগমেন্ট মাধ্যমে সো আজ যদি কাহার বার্থডে কিংবা আনিভার্সারি থাকে কিংবা জনাইবা চাহুচার নিজের মনের কথা নিজের প্রিয়জন মানুষ তাহলে নিজের ফোন উঠাতে ফোন মেসেজ বক্স হয়ে যাই টাইপ করতু এফএমআরসি টিকি স্পেস দিও যা নিজের মনের কথা যা নিজের গুড উইশেস জনাইবা চাহুচার নিজের মেসেজ সহ তাঁর না ও ঠিকানা লিখতু তাপরে টিকি স্পেস দিয়ে নিজের না ও ঠিকানা লিখি পঠাই দিও আমার অফিসিয়াল নম্বর 09495963210 কিংবা আম অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8895254200 রে ডেরি ন করি জলদি জলদি ফোন উঠাতু আ মেসেজ টাইপ করে দিও নিজের গুড উইশেস নিজের মনের কথা শেয়ার করে দিও নিজের প্রিয়জন মানুষ পাখে পৌঁছাই দিও নিজের মনের কথা আমার এই সন্ধ্যা আসর সেগমেন্ট মাধ্যমে।

প্রিয় শ্রোতা তরফর আপনার ঢের সারা শুভেচ্ছা আপনার শুভ সন্ধ্যা তবে আপনার আমার সহ জড়ি হলে সে আপনার বহুত বহুত ধন্যবাদ।

করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক। সময় যাইছে সাথী আরম্ভ করিবা শো গীতরে মিতরে আও গীতরে মিতরে শো নেই মু আছে আপনক রেইনবো সাথী শুভশ্রী আজি আপনক সাথী রে। কুহাযায় সময় বড় বলবান, আউ সময় সহিত যে তাল দেই চলে সিয়ে হি এই দুনিয়ারে জেনি পারে বলি বি কুহাযায়। হ্যাঁ সাথী, সময়র বেগ সবুবেলে সমান থাকে আউ সিয়ে অনবরত চালু থাকে, কিন্তু বেড়ে বেড়ে আমি টিকি সময়ঠারু স্লো হয়ে যাও তো পুনি কেতেবেলে টিকি আমার স্পিড অধিক হয়ে যায় সময়র বেগ ঠারু। যেতেবেলে স্লো হয়ে যাও না সেতেবেলে সময়র বেগ সহিত নিজর বেগকু ট্যালি করি সেই স্পিডরে চালিবা উচিত, কাহিঁকি না আমি সময় সহিত যদি ঠিক সময়রে ন চালিবা তাহলে আমার লাইফরে বহুত পছরে রহিযিবা আউ অন্যমানে আমঠু যথেষ্ট আগকু চালিযিবে, কাহিঁকি না সাথী এই লাইফটা গোটে রেস, সো রেসরে জিতিবাকু হলে তো অন্যমানঙ্কঠু আগকু যিবাকু হিঁ পড়িব না। হ্যাঁ সাথী, আউ যেতেবেলে সময়র স্পিড ঠারু আমি টিকি আগরে থাও মানে আমার স্পিডটা যেতেবেলে সময়র স্পিড ঠারু অধিক থাকে সেতেবেলে আমাকে টিকি স্লো ডাউন বি হওয়া দরকার। লাইফর স্পিড কু বেড়ে বেড়ে স্লো ডাউন বি করা উচিত।

এফএম রেইনবো কাটাক দিল সি দিল তাক সূর্য ঘণ্টারে সময় বর্তমান রাতে 10:03 আসহিত আরম্ভ হয়ে যাই আপনার প্রিয় কার্যক্রম যার নাম হচ্ছে রেইনবো এসএমএস। রেইনবো এসএমএস রে নিজ মন পছন্দর গীত শুনিপারে আমাকে এসএমএস করি এসএমএস করা নিজের ফোন মেসেজ বক্স কু যাই টাইপ করতু এফ এম আর সি টিকি স্পেস দিও কেউ গীতর শুণে চাহুচার গীতটির প্রথম ধাড়ি লিখতু গীতটি কো ফিল্ম বা কো আলবম তাকে ভালসে মেনশন করতু তাপরে টিকি স্পেস দিয়ে নিজের না ও আড্রেস লিখি পঠাই দিও আমার নম্বর 09495963210 কিংবা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8895254200।

10 বয়ে সেমিস্টারে নেক্সট ওয়ে সৃষ্টি করিছন্তি বাবন চন্দ্র পাল, মমতা পাল, কিশোরনগর কটকরু। এই মেয়ে সৃষ্টি করিছন্তি রাকেশ, সুশ্রী, দিব্যাংশু, পঙ্কজিনী ভুবনেশ্বরু, এবং তাঙ্ক পরে পরে মেয়ে সৃষ্টি করিছন্তি রমেশ চন্দ্র সাহু ও ক্ষমা ভাপুর ঢেঙ্কানাল। সাথী মানে পৌঁছাইলে আপনার পছন্দর গীত ব্যাক টু ব্যাক।

এবং গোছন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তাক রেইনবো এসএমএস রে নেক্সট মেসেজ টি করিছন্তি সশধর নায়ক রাজবাটি নগর আঠগড় রু এই মেসেজ টি করিছন্তি জিতেন্দ্র নিয়ালি মাধব রু পরবর্তী মেসেজ টি করিছন্তি প্রভাত বলিয়ার সিং চন্দন এবং টুনি বাঙ্কি কলেজ বাঙ্কি রু

এবং সন্ধ্যা 5টা বাজে 2 মিনিটে ডাইল ইন লাইভ চিট চ্যাট, এতে নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে নিজের মত আপনার শেয়ার করবে। দিন 10টায় শুনিপারে রেনবো এসএমএস, দিন 11টায় কলাকার, দিন 11টা বাজে 30 মিনিটে শুনবে পুরোনা হিন্দি চলচ্চিত্র গীত, দিন 12টায় রয়েছে কার্যক্রম কিছু কথা কিছু গীত, আজি চর্চায় শুনিপারে দিন 1টায় বাজে 10 মিনিটে, এতে নির্ধারিত বিষয়ে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিজের মত আপনার শেয়ার করবে। পুরোনা ওড়িয়া কথাচিত্র গীত শুনিপারে দিন 2টায় বাজে 45 মিনিটে, অপরাহ্ন 3টায় শুনবে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম মো দেশ, অপরাহ্ন 3টায় বাজে 30 মিনিটে শুনলে আসন্তকালি প্রসারিত হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা। ষোড় ঘণ্টার সময় বর্তমান রাতে 11টায় বাজে 10 মিনিট হওয়ার যাচ্ছে। এটি শেষ করছু আজির অধিবেশন, পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী এফএম গোল্ড রু সকাল 5টায় বাজে 53 মিনিট পর্যন্ত। তবে আজ পাই মতো বিদায় দিও, রয়েছি নমস্কার, শুভরাত্রি।

তুমি সাক্ষী প্রভু, তুমি নিবাস প্রভু, তুমি ভর্তা, তুমি শরণ, তুমি সুহৃত, তুমি প্রলয়, তুমি পুণি লয়, তুমি নিধান, তুমি পুণি অভয়। তুম চরণরে কোটি কোটি প্রণাম পূর্বক আজির ভাবভক্তি ভরা কার্যক্রম অর্ঘ্যথাড়ি মু এইটি রাখুছি এবং আপনার শুনেছি অনুরাধা পড়ুয়াঙ্ক কণ্ঠের এই সুন্দর ভাবভক্তি ভরা ভজন।

ইনফেকশন স্প্রেড করিবার সম্ভাবনা থাকে। পূজ নিগিড়ি আস্তে আস্তে তাহা গভীর ক্ষতরে পরিণত হুয়ে এবং ঘা শুখিবা পাই বহুত দিন লাগে। রোগীর রক্তহীনতা এবং রোগ এই ঘা কু শীঘ্র শুখিবা পাই দিয়ে নাহি। বড় বড় মেজর অপারেশন পরে এবং আইসিইউ রে রোগীকু বিছনা ঘা হবার সম্ভাবনা অধিক থাকে। এই পরিস্থিতিরে রোগীকু দৈনিক আইসিইউ নার্স এবং ডাক্তার পোছাপোছি করি অ্যান্টিফঙ্গাল পাউডার বেক পিঠি অন্টা এবং তলভাগরে লগাইলে এই ঘারু উপশম মিলে। বেড়ে বেড়ে এই বিছনা ঘা সময়ানুক্রমে আপে আপে ভালো হয়ে যায়। রোগীকু বারম্বার শোয় রহিবা পজিশন বদলাইলে এবং প্রেসর জাগার যত্ন নেলে এই বেডসোর্রু উপশম মিলে। এহার চিকিৎসা নিমন্তে অ্যান্টিবায়োটিক ঔষধ এবং মলম মধ্যে দৈনিক ব্যবহার কলে এহা শীঘ্র শুখি যায়। রেগুলার ড্রেসিং করাগলে এবং ঘাগুড়িকু ঘোড়াই রাখিলে এহা শুখিবাকু আরম্ভ করে। অত্যধিক জাগারে বিছনা ঘা হেলে নূতন পদ্ধতিরে মধ্যে প্লাস্টার শীট ব্যবহার কলে সেই প্রেসর স্থান মানকরে রোগীর বিছনা সহিত চর্মর কন্টাক্ট বা স্পর্শ হইপারে নাহি এবং এহা শীঘ্র শুখিবারে সক্ষম হুয়ে। কেতেক ক্ষেত্রে প্লাস্টিক সর্জরি করি মধ্যে এই বিছনা ঘার চিকিৎসা করা যায়। রোগী পাই এক স্বতন্ত্র ধরনর বিছনা যাহাকু আমি এয়ার বেড এবং ওয়াটার বেড বলি কহু এবে উপলব্ধ। এই এয়ার বেড এবং ওয়াটার বেড্রে এয়ার প্রেসর এবং পানির প্রেসর দেহর কোনসি প্রেসর পয়েন্ট কু বিছনা সহিত লাগি রহিবা পাই দিয়ে নাহি। এহা দ্বারা বিছনা ঘারু উপশম মিলে। বর্তমান উন্নত মানর বিছনা যথা ফাউলর বেড রে রোগীর বিছনা ঘা হবার দেখা যায় নাহি। বিছনা ঘা কু ডাক্তার মানে গুরুতর সহিত চিকিৎসা করিবা সহিত রোগীর পরিজন মানুষ মধ্যে নিজ রোগীর যত্ন নেওয়া পাই উচিত পরামর্শ যথা অধিক পরিমাণে প্রোটিন ভিটামিন খাদ্য এই রোগকু নিবারণ করিবারে সক্ষম হুয়ে।

শুনেছেন আপনার দেব মিত্রকে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক 10:30 ইয়েস সো স্টার্ট হয়েছে মর্নিং মেলোডি সকালটা যদি হস মজা আউ ফিল্ম মশলার আরম্ভ হুয়ে তবে দিনটা মধ্যে স্পেশাল হয়ে যায় তেণু আজ মু আপনার পাই নিয়ে আসছি কিছু বলিউড আউ ওটিটি তারকা থিয়েটর আরম্ভ করি ওটিটি পর্যন্ত কেউ ফিল্ম চালিছি কেউ ওয়েব সিরিজ এবে ট্রেন্ড করুছি আউ সিনেমা কো কো কো সিনেমা আপনার এই উইকেন্ড রে ওয়াচ লিস্ট করে দেখি পারিবে সে কথা সব মু আজ কহিবি সিনেমা প্রেমীঙ্ক পাই এই মাস বহুত রোমাঞ্চকর রহিছে কারণ সবুঠারু অধিক চর্চারে রহিছি আলফা ইয়েস এই ওয়াই আর এফ স্পাই ইউনিভার্স ফিল্ম রে আলিয়া ভট এবং সর্বরী মুখ্য ভূমিকা নিয়ে নজর আসছন্তি অ্যাকশন স্পাই থ্রিল এবং বড় পরিসর ভিজুয়াল এহাকু চর্চারে রাখিছি এবং আলফা এবে রেকর্ড মধ্যে ক্রিয়েট করছে খালি সেতিকি নহ কমেডি প্রেমীঙ্ক পাই রহিছি ধমাল 4 এহা মধ্যে দর্শকঙ্কু হসাউছি অজয় দেবগন রিতেশ দেশমুখ এবং অর্ষদ বর্ষিঙ্ক মস্তি পুনি থরে পড়া পারদাকু ফেরিছে এবং ওটিটি ওয়াচ লিস্টে আপনার কন দেখি পারিবে সে বিষয়ে নিহাতি কই পারিবে যদি আপনার ঘরে বসে উইকেন্ড উইন্স করিবাকু ভালো পাঁদি তবে এই সপ্তাহে ওটিটি রে মধ্যে অনেক নোয়া কন্টেন্ট আসিছে যেমিতিকি সামন্তঙ্ক অভিনীত চর্চিত থ্রিলর আসিছে মা ইন্টি বঙ্গারাম এবং তা সহিত দ ইস্ট প্যালেস মধ্যে আসিছে এক নোয়া কে ড্রামা ফ্যান্টাসি সিরিজ আসিছে এবং হার্ট স্টপার ফর এভার লোকপ্রিয় রোমান্টিক কাহিনীর ফিনালে আসিছে খালি সেতিকি নুহ এবে কথা তো এবে কথা আগামী বড় বড় রিলিজর কথা মধ্যে আপনাদের কই দেউছি আসন্তা কিছু সপ্তাহে আসিযিব রপ্তার দ ইন্ডিয়ান স্টোরি এবং তেরা ইয়ার হোমে পরি হিন্দির বড় বড় ফিল্ম বড় পর্দায় আপনার দেখবাকে পাইবে খালি সেতিকি নুহ সেইপরি সানি দেওল মধ্যে আসুচি বটওয়ারা 1947 অগস্ট মুক্তি পাইবাকু থিবা পাইবাকু প্রস্তুত রহুচি বটওয়ারা 1947 নিহাতি ভাবারে অগস্ট রে সমস্তে বটওয়ারা সানি দেওলঙ্কর দেখিবাকু নিহাতি যিবে তেবে আপন ফেভরেট বলিউড মুভি কন আউ আপন এই যে উইকেন্ড গলা সেই উইকেন্ড রে নিহাতি ভাবারে বহুত ওটিটি সিরিজ দেখিতেবে ঘরে তেবে আপন কন কন ওটিটি সব সিরিজ দেখিছন কহিবাকু গলে সিনেমা কেবল মনোরঞ্জন নহে এহা কেতবেলে হসায় কেতবেলে কন্দায় আউ কেতবেলে নূয়া স্বপ্ন দেখায় তেণু সময় মিলিলে পরিবার কিংবা বন্ধু মানঙ্ক সহ গোটিয়ে ফিল্ম কিংবা সিরিজ নিহাতি ভাবারে দেখন্তু

শুনেছেন আপনারা দেবমিত্রাকে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাঠক দিল সে দিল তাকরে। হ্যাঁ, গীতা শুনিবাকু আমি সমস্ত ভালো পাও। গীতরে অনেকঙ্ক প্রাণ মধ্যে বসি থাকে। কিছু এমিতি গীত শুনিলে মন ভিতরে কোটি অধুরা রহিতবা সুতা বি জোড়ি হয়ে যায়, কিছু অধুরা সূত্র মধ্যে ঠিক হয়ে যায়। হ্যাঁ, কিছু গীত মনকু শান্তি দেওয়া বেলে আউ কিছু গীতরে পাদ ঝুমি ওঠে, মন নাচি ওঠে, আউ কিছু গীত আম পুরোনা স্মৃতিকে তাজা করে দিয়ে। সতরে গীত সহ আমি সমস্ত জড়িত। ইয়েস, শো তো আরম্ভ হয়ে যাচ্ছে ডার্লিং লাইফ র। তাহলে আজ আমি কেউ বিষয়ে কথা হওয়া। আমি সমস্তে তো গীত শুণু, কিন্তু পুরোনা গীতর চার্ম সবুলে পাই টিকে কিছু অলগা থাকে, কিছু নিয়ারা থাকে। তবে আজ আপনার মতে কল করন্তু অন দ নম্বর 0671230315 রে, এবং শেয়ার করন্তু যে আপনার ঘরে সবুঠু অধিক পুরোনা গীত শুণুথিবা ব্যক্তি জনক কি, আপনার ঘরে পুরোনা ক্লাসিক্যাল গীতকু কি বেশি পছন্দ করতে, নিহতি ভাবে জনাতো। জনাইব ডায়াল করতু, নম্বর হচ্ছে 0671230315।

0: গীতা পানি পুনি স্বাগত আপনার শুনেছেন দেব মিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তো সি দিল তক রে চলন্ত দেখিবা মো নসিব রে কাহার কল আছে এবং সে কোন কহুচান্তি হ্যালো
1: হ্যালো
0: কে কহুচান্তি কোটু কহুচান্তি
1: আমো কোটু কোন কোতলি সাইদনা ও ভুবনেশ্বর
0: কেমতি আছেন আপনা
1: আজ্ঞা বহুত বড় আছে ম্যাডাম
0: আচ্ছা আজ আপনা